भैया मेरे सपनों की रानी कब आएगी, तो अभी आपने सुने हैं उजाला रेडियो के जरिए पेश किया गया है। और आज की प्रोग्राम में या दिमाग इस दिमाग इस ना स्नेल बहुत स्नेल है आज का या सीकर फूड बलवा के कारण से वो आज स्नेल है गया। Maar hij moet even hier settelen, dus zijn microfoon moet hij goed zetten. Zijn koffietje, komt zijn koffie eraan? Oh, oké, ja, ik hoor het al, die koffie komt eraan. Dus aan en toe, raam ze berdja. Or, namelijk bovendien ze door in de zaak liggen, want die hebben weer ons een paar dagen gelaten. Maar als ik een headline zou maken, zo naar het heen, want hij moet zich even voorbereiden. Dus ik had jou een keertje heel mooi te krijgen. Headlines van vandaag. Aadje Banatarik, doen een keer koffie chai mee. Amsterdam is op.

0: भैया मेरे सपनों की रानी कब आएगी, तो अभी आपने सुने हैं उजाला रेडियो के जरिए पेश किया गया है। और आज की प्रोग्राम में या दिमान इस दिमान इस ना स्नेल बहुत स्नेल है आज का या सीकर फुटबलवा के कारण से वो आज स्नेल है गया। Maar hij moet even hier settelen, dus zijn microfoon moet hij goed zetten. Zijn koffietje, komt zijn koffie eraan? Oh, oké, ja, ik hoor het al, die koffie komt eraan. Dus aan en toe, raam ze berdja. Or, namelijk bij Bodin ze door in de zaken liggen, want die hebben weer ons een paar dagen gelaten. Maar als ik headlines hem ook zo naar het heen, want hij moet zich even voorbereiden. Dus ik had jou een keertje mooi te krijgen. Headlines van vandaag. Aaj Banatarik Junke Coffee Chai mee. Amsterdam is opgeschrikt door een zware explosie bij een appartementencomplex met fitnessruimte. 7 mensen raakten gewond en hulpdiensten zoeken nog naar mogelijke slachtoffers. Maar goed, ja. In ieder geval, mooi nieuws naar Hega. Nederland rouwt om het tragische fietsongeluk in Zeeland, waarbij 3 kinderen en een begeleider om het leven kwamen. Een 19-jarige man is aangehouden. Tennet waarschuwt opnieuw dat Nederland vanaf 2030 grotere risico's loopt op stroomtekorten als er niet snel maatregelen worden genomen. Stel je voor, Henji, zijn naam is Reli, stroom naar Aha. Nou, dan zit je daar. Geen panie. Koelkast na, Tjallega. Kutsjena. Dus ik denk dat jullie allemaal. Ik ook kokolampu, tulonkin liertje. Of hoe noem je dat? Kaarsjes of zo. Zada, dat liert. Dus koop genoeg kaarsjes voor in huis. Want het kan zijn, elk moment, kitor garmetje raak naar Higa. Ik wil jullie niet bang maken hoor. Maar hoi zeker. En de WK-koortse neemt toe. Het grootste WK-voetbal ooit officieel is van start gegaan. Welkom aan een goede middag.
1: Goedemiddag, Lloyd. Kan je zeggen?
0: Mooi, ik hoor.
1: चिराग चाहे घर में है चाहे ना लोई, उजाला तो है, उजाला तो है, उजाला के तू बार दे चिराग बुता दे, ना देख ले तो तू खाली उजाला के बार दे,
0: तू खाली उजाला के बार दे, एंड ऑन
1: सब अंधेरा दोन और खाली है
0: मैं नास उजाला खुई मिला नास उजाला उजाला के हर हर हर एक घर में चाहिए हो के एंड एक
1: हम लोग रोवे लबे रोई दे बे एकदम
0: मैं सबसे बड़का उजाला तोर घर में के हैगा
1: मकेंद्र देंगे
0: Ja, toch? Je Lakshmi's.
1: Niet alleen Lakshmi's, maar überhaupt de kinderen.
0: Ja. En je vrouw.
1: Usabke bina gharwa sona lagega.
0: En je vrouw natuurlijk, hè?
1: En natuurlijk, ja. Sona una rah ta kaise, ta kuch na rah.
0: Ta kuch na chalat, kuch na chalat.
1: Dus daar uto shuruwaat hai ga, yaar.
0: Ja.
1: Ta okar maai baap ke hem dhanbaad deila. कि अपन बिटिया हमें दे से ओकर माय बाप हमें बिटिया ना देवे तो हमार घर घर कैसे बसत
0: दिस दैट हर एक सास ससुर के भी चाहेगा
1: माय बाप के
0: धन्यवाद देवे के धन्यवाद देवे के तो
1: सौखान दी देगा है
0: हम सुशी से तू एगो कविता से शुरू करी मत है
1: हां एक छोटू
0: कविता रहा बस मोय
1: मार सब घर के चिराग तू बुता दे तो मुझे थर हाल न हो के दो तू घर के सब चिराग बुता दे खाली उजाला बार दे रोशन ही रोशन तोर घर में
0: हो जाएगा
1: दो और चलिए
0: नया
1: खाली ज्ञान के बाद
0: बखनी तो लगे
1: देख ले दो 12 juni hoor je luid, kan je WK
0: शुरू
1: होएगा
0: बात है WK शुरू होएगा इट इज कोर्ट्स हो होएगा धीरे-धीरे
1: देख ले कि ना तकले कुछ
0: थोड़ा मनी तकली है
1: बगिन ओके ik moet er nog inkomen
0: ja maar je neemt je raad के रहे ना सवेरे रहे ऐ सुनना रस्तो भी जाएं भी करके तो ये मुतो कुछ रस्तो
1: सही मतलब द मोस्ट मेंसो मुतो दो लोग इनकोमेंट नेचुरली नीदरलैंड के खेल जोन बाद daar gaan we naar kijken
0: ja
1: जोर तौर से एंड द रेस्ट ja gaat niet altijd lukken
0: Nee.
1: Hè? Barabai raad ke, ik ben je sabere, tien ben je sabere, is best wel lastig, hè?
0: Ja. Leut? Dus die nu is zoete geperie, hoor, tegen het jagen geperie.
1: Wordt een moeilijk schema, hè? Wordt een moeilijk schema. Het gaat mij ook niet helemaal lukken, Leut. Het is best wel een, hè?
0: Ja.
1: Een opgave. Kan je opening trouwens, hè?
0: Ja.
1: Ham de klu wel?
0: Ja, ham dat. Ham wedstrijd op hem inschakelen, maar niet opening. Maar kijk, ze haar opening maar.
1: Opening van de clip, maar goed moeilijk, moet ik zeggen.
0: Ja, wat vond
1: ik
0: jij
1: vond
0: mooi?
1: Het heel gezellig. Nou ja, dus Latijns-Amerikaanse liedjes.
0: Oké, okay. Die,
1: Spaanstalen, dat soort dingen, vond ik mooi. Die artiesten vind ik leuk.
0: Ja.
1: Burna Boys was erbij.
0: Ja, ja. Shakira
1: was erbij. Heel snel achter elkaar.
0: Spectaculair.
1: En liedjes. En sowieso hou ik daarvan. Ki Gana Bajana. Gana Bajana. Hmm. Dekker toch?
0: Gana Bajana.